0: ଆପଣଙ୍କର ବିବାହ ଉତ୍ସବର ସମସ୍ତ ଅନୁଭୂତିକୁ ଚିରନ୍ତନ କରିବାର ଗୋଟିଏ ମାଧ୍ୟମ ସାନବେରା ଦ ୱେଡିଂ ରିଲ୍ସ, ଯେଉଁଠି ଡେଷ୍ଟିନେସନ ୱେଡିଂ, ପ୍ରି ୱେଡିଂ ଏବଂ ସବୁ ପ୍ରକାର ଇଭେଣ୍ଟ ପାଇଁ ଫଟୋଗ୍ରାଫି ଓ ଭିଡିଓଗ୍ରାଫି କରାଯାଇଥାଏ। ସବିଶେଷ ବିବରଣୀ ପାଇଁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ ସିଦ୍ଧାର୍ଥ ପ୍ରଧାନଙ୍କୁ। କଣ୍ଟାକ୍ଟ ନମ୍ବର 7205730336।
1: শ্রোতা বন্ধু ট্যুন করছেন 102.6 FM আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক শুণুচ্ছেন হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম সিনে সঙ্গীত। সিনে সঙ্গীতের পরবর্তী গীতটি শুণবা চমৎকার কথাচিত্রর, যেউথরে কণ্ঠশিল্পী কুমার সানু। গীত রচনা করেছেন আনন্দ বক্সি, সঙ্গীত সংযোজনা করেছেন অনু মল্লিক।

শ্রোতা ভণী, বর্তমান তো প্রচন্ড খরা। এই সময় গৃহিণী মানে নিজ ত্বচার যত্ন নেওয়া নিত্যান্ত আবশ্যক। খরার প্রভাবর ত্বচা জনিত বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়ে থাকে, তেমন এই সময় ত্বচার অধিক যত্ন নেওয়া আবশ্যক। তেমন আসন্তু এই গ্রীষ্ম প্রবাহর নিজ ত্বচাকে সুরক্ষিত রাখিবার কিছুটা ঘরোয়া উপচার বিষয়ে জানিবা। ভিটামিন সি র ভরপুর মাত্রায় সেবন করন্তু। ত্বচা পাই ভিটামিন সি খুব লাভদায়ক অটে, যেমিতিকি কমলা, লেম্বু, অঁলা, অঙ্গুর, টমাটো ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে। খরা দিনের এই সমস্ত খাদ্য খাইলে মুহ খুব উজ্জ্বল ও সতেজ রহিথায়। খরা দিনে সপ্তাহক দুই থর হর্বাল ফেস প্যাক র ব্যবহার করন্তু। এপরি করিবা দ্বারা খরার উত্তাপরু এহা মুহকু রক্ষা করিবারে সাহায্য করিথায়। সানস্ক্রিন ব্যবহার নিশ্চয় করন্তু। টোনার র ব্যবহার নিশ্চিন্তভাবে করন্তু। অধিক পানি মধ্য পিয়ন্তু। ত্বচাকু উজ্জ্বল ও সুস্থ রহিবা পাই পানির ভূমিকা গুরুত্বপূর্ণ। খরা দিনে ঝাল বহিবা কারণরু শরীরর জলীয় অংশ কমি যায়, তেনু এই দিনরে নিহাতি দুই রু তিন লিটর জল পিয়ন্তু, যাহাদ্বারা আপনার চেহারে চমক মধ্য আসিযিব। তেমন শ্রোতা ভণী, সুরক্ষিত খাদ্য সুস্থ জীবন। খাদ্য সুরক্ষা প্রতি সচেতন হুঁতু এবং নিজ পরিবার সুস্থ রাখন্তু। তবে শ্রোতা ভণী, এই বার্তা সহ মু আপনার রেডিও সাথী সৌম্যশ্রী আজির এই নারীমল কার্যক্রমকু এইটি রাখুছি। পুনি থরে আসিবি এক নূতন অধ্যায়কু নেকি। রহুছি, নমস্কার।

শ্রোতাবন্ধু, এই ভজনটি সহিত শেষ হল আজির ভক্তিগীতর কার্যক্রম আরতি। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর বর্তমান প্রসার করুছু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর 417 অধ্যায়, প্রযোজনা সুহাস মহান্তি।

দাসী রাজপুত্র প্রেরিত আভিচারিক অগ্নিমূর্তি প্রতিহত করে শ্রীকৃষ্ণ কাশীক্ষেত্র পঠাই দিয়েছেন। অভিচার যজ্ঞশালে পড়ি তাহা রাজপুত্র এবং ঋত্বিক মানুষ ধ্বংস করেছে, কাশীক্ষেত্র বি ধ্বস্ত হয়েছে। শ্রী পরীক্ষিত গোকুলরে থিবা বলরামঙ্ক বিক্রম বিষয় জানিবাকু কৌতূহল প্রকাশ করেছেন। শ্রী শুকদেব দ্বিবিদ বানর বধ কথা কই হস্তিনা উৎপাটন কথার উপক্রম করুছন্তি।

এ বড় খেদ মোর মনে, উগ্রসেনর অপমানে গুরুঙ্ক ভোগ আম্ভে খাই, ধরণী মধ্যে দেহ বহি আম্ভে সকলে উপানহ, কুরু বহন্তি শির দেহ কাহার বলে এহা সহি, রুধির মাংস দেহ বহি দেখ এ কুরু কুল মত, সম্পদে হই অনায়ত আজ করিবি প্রতিফল, এমন্ত বলি তীক্ষ্মহল তক্ষণে ঘেনি বাম হস্তে, বোলন্তি রাম কোপ চিত্তে আজ মু এহাঙ্কু সংহারি, সুখী করিবি বসুন্ধরী

শ্রোতা বন্ধু, এই ভজনটি সহ শেষ হল আজর হিন্দি ভক্তিগীতর কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুচান আকাশবাণী রাউরকেলা কেন্দ্র স্টুডিও ঘড়ি সময় বর্তমান সন্ধ্যা 6টা বাজি 20 মিনিট হওয়া যাচ্ছি। এবে আসন্তু শুনিবা সংস্কৃতরে সম্বাদ রিলে করে প্রসার করুছু আকাশবাণী দিল্লি।

শ্রোতা বন্ধু, এই গীতটি সহ শেষ হল আজির সম্বলপুরী গীতর কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুছেন আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর। এবে শুণন্তু আঞ্চলিক সম্বাদ রিলে করুছু আকাশবাণী কটক কেন্দ্রর, শুনিপারিবে কিছু সময় মধ্যে।

0: हमन के लिखी गिरी ये ठीक ना थी चिट्ठी लिख में।
1: अरे हमको चिट्ठी लिखवा ठीक ना हो जे किशनवाणी कार्यक्रम मार्फत केंद्र निर्देशक आकाशवाणी राउरकेला पिन नंबर 769042 आउ चासी भाई बहन मैंने आमर ये किशनवाणी कार्यक्रम टा केंद्र कृषि मंत्रणालय भारत सरकार कर तरफ प्रसारण करा जायसी।
0: होई होई तो चासी भाई बहन मैंने आज लगी समारोह दादा और बिरसु भाई के विदाय दून
1: जुहार।
2: শ্রোতাবন্ধু প্রচার কলু কিষাণবাণী কার্যক্রম আপন মানে কার্যক্রম শুণুচন্তি আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর আমার কার্যক্রম প্রসারিত হেউছি এফএম ব্যান্ডে 102.6 MHz যোগে। এবে আসন্তু শুনিবা হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। কার্যক্রম প্রথমে শুণন্তু দিল কথাচিত্রর গীতটি কণ্ঠদান করেছেন অনুরাধা পড়ুয়াল এবং উদিত নারায়ণ।

0: শ্রোতা বন্ধু, এই গজলটি সহ শেষ হল আজির গীত এবং গজল কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুচান আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর স্টুডিও ঘড়ি সময় বর্তমান রাতে 10:30। এবে আসন্তু শুনিবা লোকগীতর কার্যক্রমে আজি পালা পরিবেশন করেছেন ঘনশ্যাম শাহ এবং সাথী। শুনিবা এই সূচনাটি পরে। উপভোক্তাঙ্ক পাখারে পৌঁছিবা পাই সবুঠু সুলভ এবং সহজ মাধ্যম হেউচি আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই ডায়াল করন্তু এই টেলিফোন নম্বর কো 8249809672। ফোন নম্বরটি আউথরে কহি রাখুছি 8249809672।
1: বিশ্ব সম্রাট ভগবান শ্রীমন্ত্রী শ্রী সত্যপীর নারায়ণ দেবঙ্ক প্রীতি অর্থে।

কুবলন্তে পৃথিবী পৃথিবী জন্ম লাভ করে মা জগজ্জনন সীতা দেবী তাঁর অরি হলে রাবণ রাবণর রিপু হলে রামচন্দ্র ভগবান রামচন্দ্রকর মিত্র হলে সুগ্রীব তাঁর ভৃত্য হচ্ছেন হনুমান হনুমানকর পিতা হলে পবন পবনকর বাহন হলে হরিণ প্রান্তাক্ষর বিনাশায় প্রান্ত অক্ষর অণকু কাটিদেলে রহিলা হরি সেই হরি সমস্তঙ্কর মঙ্গল করন্তু এ বিশ্বর কল্যাণ করন্তু বলো আনন্দ সাগরী একবার হরি হরি বল সেই ভগবানঙ্কর পদকু লক্ষ্য করি ভক্ত কহুছি আস মো

দুঃখরে বুলুছি তার ভক্তি ভাব দেখি দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণ বেশরে আসি পৌঁছি গলে কহিলে রে বাবু তোর বয়সর গোটিয়ে ব্রাহ্মণ পিলা যদি বরুণঙ্কু অর্পণ করা যায় বলি দিয়া যায় তাহলে তু বঞ্চি যিবু আর তোর বাপাঙ্কর রোগ মধ্যে ছাড়ি যিব। শুনি রোহিত আজ্ঞা ব্রাহ্মণ পুয় খোঁজিবা পাই বাহারি গলা। যাউ যাউ জঙ্গল ভিতরে গোটিয়ে পল্লীরে পৌঁছিলা। আজ্ঞা ব্রাহ্মণ ঘরে আশ্রয় নেলা।

কহিলা মু যদি বলি হেবি রাজা বঞ্চিযিবে তৎসঙ্গে সঙ্গে রাজকুমার বঞ্চিব মো বাপা মা ধন সম্পত্তি পাইবে যাঠারু বলি মোর পুণ্য কন আজ্ঞা ব্রাহ্মণ ছুয়াকু ধরি রোহিত পলাই আসিলা ঘরকু বাপা মাঙ্কু কহি বরুণঙ্কর পূজা আয়োজন কলা যেতেবেলে আজ্ঞা বলি দেবা পাই চিন্তা কলে আগে সময় বরুণ যে হেলে আবির্ভাব।